প্রণাম ও অসংখ্য ধন্যবাদ জানানো দিন। আজ মাতৃদিবস। মাদার্স ডে বা মাতৃদিবস হল মায়েদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের একটি বিশেষ দিন। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে এই দিনটি পালন করা হয়। 2026 সালে

স্বাচ্ছন্দ্য ত্যাগ করে সন্তানের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলে। মায়ের স্নেহ, মমতা ও ত্যাগের কোনো তুলনা হয় না। মাতৃদিবসে সন্তানরা নানাভাবে

চেষ্টা করে। তবে কি জানেন বন্ধুরা, আমার মনে হয় শুধুমাত্র এই একদিনই না, প্রতিদিনই মায়ের প্রতি সম্মান ও যত্ন ভালোবাসা প্রত্যেকটি সন্তানের কর্তব্য হওয়া উচিত। আমাদের প্রতিটি সাফল্যের পেছনে মায়ের অবদান অপরিসীম। বর্তমান ব্যস্ত জীবনে অনেক এমন আমরা লোকেরা আছি যারা মায়ের কষ্ট অনুভূতির মূল্য দিতে ভুলে যাই। মাতৃদিবস আমাদের সেই ভালোবাসা ও ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। তাই আসুন এই বিশেষ দিনে আমরা প্রতিজ্ঞা করি সবসময় তার পাশে থেকে তাকে সম্মান ও ভালোবাসা দিয়ে জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর করে তুলবো।

গানটি শুনলেন মান্নাদের কণ্ঠে। এরপর শুনব মহাভারতের একটি মর্মান্তিক কথোপকথন, কর্ণ কুন্তী সম্বাদ। আসুন শুনি।

0: পুণ্য জাহ্নবীর তীরে সন্ধ্যা সবিতার বন্দনায় আছিরত কর্ণ নাম যার অধিরথ সুতপুত্র রাধাগর্ভ জাত সেই আমি, কহ মোরে তুমি কে গো মাতো।
1: বৎস, তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাইছি তোরে বিশ্ব সাথে, সেই আমি আসিয়াছি ছাড়ি সর্বলাজ তোরে দিতে আপনার পরিচয় আজ।
0: দেবী, তব নতনেত্র কিরণ সম্পাতে চিত্ত বিগলিত মোর সূর্য করঘাতে শৈল তুষারের মতো, তব কণ্ঠস্বর যেন পূর্ব জন্ম হতে পশি কর্ণপর জাগাইছে অপূর্ব বেদনা। কহ মোরে জন্ম মোর বাঁধা আছে কি রহস্য ডোরে তোমার সাথে হে অপরিচিতা।
1: ধৈর্য ধর ওরে বৎস ক্ষণকাল, দেব দিবাকর আগে যা কস্তা চলে সন্ধ্যার তিমির আশুক নিবিড় হয়ে, কহি তোরে বীর কুন্তি আমি।

0: তুমি কুন্তি, অর্জুন জননী?
1: অর্জুন জননী বটে, তাই মনে গনি দেশ করিও না বৎস। আজও মনে পড়ে অস্ত্র পরীক্ষার দিন হস্তিনা নগরে, তুমি ধীরে প্রবেশিলে তরুণ কুমার রঙ্গস্থলে, নক্ষত্র খচিত পূর্বাশার প্রান্ত দেশে নবোদিত অরুণের মতো। যবনিকা অন্তরালে নারী ছিল যত, তার মধ্যে বাক্যহীনা কে সে অভাগিনী, অতৃপ্ত স্নেহ ক্ষুধার সহস্র নাগিনী, জাগায়ে জর্জর বক্ষে কাহার নয়ন, তোমার সর্বাঙ্গে দিল আশিস চুম্বন। অর্জুন জননী সেজে, যবে কৃপ আসি তোমারে পিতার নাম শুধালেন হাসি, কহিলেন রাজকুলে জন্ম নহে যার, অর্জুনের সাথে যুদ্ধে নাহি অধিকার। আরক্ত আনত মুখে না রহিল বাণী, দাঁড়ায় রহিলে সেই লজ্জা আভাখানি, দহিল যাহার বক্ষ অগ্নি সমতে যে কে সে অভাগিনী, অর্জুন জননী সেজে। পুত্র দুর্যোধন ধন্য, তখনই তোমারে অঙ্গরাজ্যে কইল অভিষেক, ধন্য তারে। মোর দুই নেত্র হতে অশ্রুবারি রাশি, উদ্দেশে তোমারই শিরে উচ্ছ্বসিল আসি অভিষেক সাথে। হেনকালে করি পথ রঙ্গ মাঝে, পশিলেন সুত অধীরত আনন্দ বিউভল। তখনই সে রাজ সাজে চারিদিকে কুতুহলী জনতার মাঝে, অভিষেক সিক্ত শির লুটায়ে চরণে, সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে। ক্রূর হাস্যে পাণ্ডবের বন্ধুগণ সবে ধিক্কারিল, সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ওগো বীর মণি আসিছিল, আমি সেই অর্জুন জননী।
0: প্রণমী তোমারে আর্যে, রাজমাতা তুমি, কেন হেথা একাকিনী? এ যে রণভূমি, আমি কুরুসেনাপতি।
1: পুত্র ভিক্ষা আছে।
0: ভিক্ষা মোর কাছে? আপন পৌরস ছাড়া, ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা কর দিব চরণে তোমার।
1: এসেছি তোমারে নিতে।
0: কোথা লবে মোরে?
1: তৃষিত বক্ষের মাঝে লবমাতৃক্রোড়ে।
0: পঞ্চপুত্রে ধন্য তুমি, তুমি ভাগ্যবতী, আমি কুলশীলহীন ক্ষুদ্র নরপতি, মোরে কোথা দিবে স্থান?
1: সর্প উচ্চ ভাগে তোমারে বসাবো মোর সর্পপুত্র আগে, জ্যেষ্ঠ পুত্র তুমি।
0: কোন অধিকার মদে প্রবেশ করিব সেথা? সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা, মাতৃস্নেহধনে তাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহ মোরে। দূতপণ্যে না হয় বিক্রয়, বাহুবলে নাহি হারে মাতার হৃদয়, সে যে বিধাতার দান।
1: পুত্র মোর ওরে, বিধাতার অধিকার লয়ে এই ক্রোড়ে এসেছিলি একদিন, সেই অধিকারে আয় ফিরে সগৌরবে, আয় নির্বিচারে। সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহ আপনার।

হে দেবী তোমার বাণী। হেরো অন্ধকার ব্যাপী আছে দিকবিদিকে, লুপ্ত চারিধার শব্দহীনা ভাগীরথী, গেছ মোরে লয়ে কোন মায়াচ্ছন্ন লোকে, বিস্তৃত আলয়ে চেতনা প্রত্যুষে, পুরাতন সত্য সম তব বাণী স্পর্শিতেছে মুক্ত চিত্ত মম, অস্ফুট শৈশব কাল যেন রে আমার, যেন মোর জননীর গর্ভের আধার আমারে ঘেরিছে আজি, রাজমাতই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী, তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো ক্ষণকাল, শুনিয়াছি লোক মুখে জননীর পরিত্যক্ত আমি, কতবার হেরেছি নিশুত স্বপ্নে জননী আমার, এসেছেন ধীরে ধীরে দেখিতে আমায়, কাঁদিয়া কহেছি তারে কাতর ব্যথায়, জননী গুণ্ঠন খোলো দেখি তব মুখ, অমনি মিলায় মূর্তি তৃষার্ত উৎসুক স্বপনের ছিন্ন করি। সেই স্বপ্ন আজি এসেছে কি পাণ্ডব জননী রূপে সাজি, সন্ধ্যাকালে রণক্ষেত্রে ভাগীরথী তীরে।

0: হ্যারো দেবী, পরপারে পাণ্ডব শিবিরে জ্বলিয়াছে দীপালোক, এপারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ অশ্বকুরে খর শব্দ উঠেছে বাজিয়া, কালী প্রাতে আরম্ভ হইবে মহারণ। আজ রাতের অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার মাতার স্নেহস্বর, মোর নাম তার মুখে কেন হেন সুমধুর সঙ্গীতে উঠিল বাজিয়া, চিত্ত মোর আচম্বিতে পাণ্ডবের পানে ভাই বলে ধায়।
1: তবে চলে আয় বৎস, তবে চলে আয়।
0: যাব মাত, চলে যাব, কিছু শুধব না, না করি সংশয় কিছু, না করি ভাবনা। দেবী, তুমি মোর মাতা, তোমার আহ্বানে অন্তরাত্মা জাগিয়াছে, নাহি বাজে কানে যুদ্ধভেরি জয় শঙ্খ, মিথ্যা বলে মনে হয় রণহিংসা বীর খ্যাতি জয় পরাজয়, কোথা যাব লয়ে চলো।
1: ওই পরপারে যেথা জ্বলিতেছে দীপ স্তব্ধ স্কন্দাবারে পাণ্ডুর বালুকা তটে,
0: হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন, হোথা ধ্রুব তারা চিররাত্রি রবে জাগি সুন্দর উদার তোমার নয়নে। দেবী, কহ আরবার, আমি পুত্র তব।
1: পুত্র মোর
0: কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে, কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ অজ্ঞাত বিশ্বে, কেন চিরদিন ভাসাইয়া দিলে মোরে অবজ্ঞার স্রোতে, কেন দিলে নির্বাসন ভাতৃকুল হতে। রাখিলে বিচ্ছিন্ন করি অর্জুনে আমারে, তাই শিশুকাল হতে টানিছে দোহারে নিগুড় অদৃশ্য পাশ হিংসার আকারে দুর্নিবার আকর্ষণে। মাত, নিরুত্তর লজ্জা তব ভেদ করি অন্ধকার স্তর, পরশ করিছে মোরে সৎপাঙ্গে নীরবে, মুদিয়া দিতেছে চক্ষু, থাক থাক তবে, কহিও না কেন তুমি তেজিলে আমারে, বিধির প্রথম দানে বিশ্ব সংসারে মাতৃস্নেহ, কেন সেই দেবতার ধন আপন সন্তান হতে করিলে হরণ, সে কথা দিও না উত্তর, কহো মোরে আজি কেন ফিরাইতে আসিয়াছ ক্রোড়ে।
1: হে বৎস, ভৎস না তোর শত বজ্র সম, বিদীর্ণ করিয়া দিকে হৃদয় মম শত খণ্ড করি। ত্যাগ করেছি নু তোরে সেই অভিশাপে, পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্ত পুত্রহীন, তবু হায় তোরই লাগি বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারি তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে, আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজি ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা, যবে মুখে তোর একটি ফুটেনি বাণী তখন কঠোর অপরাধ করিয়াছি, বৎস সেই মুখে ক্ষমা কর কুমাতায়, সেই ক্ষমা বুকে ভৎসনার চেয়ে তেজে জালু কনল, পাপ দগ্ধ করে মোরে করুক নির্মল।
0: মাত, দেহ পদধূলি, দেহ পদধূলি লহস্রুমোর,
1: তোরে লব বক্ষে তুলি সে সুখ আশায় পুত্র আসি নাই দ্বারে, ফিরাতে এসেছি তোরে নিজ অধিকারে, সুতপুত্র নহ তুমি রাজার সন্তান, দূর করি দিয়া সর্প অপমান, এসো চলি যেথা আছে তব পঞ্চ ভ্রাতা।
0: মা তো সুতপুত্র আমি, রাধা মোর মাতা, তার চেয়ে নাহি মোর অধিক গৌরব। পাণ্ডব পাণ্ডব থাক, কৌরব কৌরব, ঈর্ষা নাহি করি কারে।
1: রাজ্য আপনার বাহুবলে করিলহ হে বৎস উদ্ধার। দুলাবেন ধবল ব্যঞ্জন যুধিষ্ঠির, ভীম ধরিবেন ছত্র, ধনঞ্জয় বীর সারথি হবেন রথে, ধম্ম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র। তুমি শত্রুজীব অখণ্ড প্রতাপে রবে বান্ধবের সনে, নিঃস্বপত্ন রাজ্য মাঝে রত্ন সিংহাসনে।
0: সিংহাসন যে ফেরালো মাতৃ স্নেহ পাস, তাহারে দিতেছ মাতো রাজ্যের আশ্বাস। একদিন যে সম্পদে করেছ বঞ্চিত, সে আর ফিরায় দেওয়া তব সাধ্যাতীত। মাতা মোর, ভ্রাতা মোর, মোর রাজকুল এক মুহূর্তেই মাতো করেছ নির্মূল মোর জন্মক্ষণে। সুত জননীরে ছলি, আজ যদি রাজজননীরে মাতা বলি, কুরুপতি কাছে বদ্ধ আছি যে বন্ধনে, ছিন্ন করে ধায় যদি রাজ সিংহাসনে, তবে ধিক মোরে।
1: বীর তুমি, পুত্র মোর, ধন্য তুমি, হায় ধর্ম, একি সুকঠোর দণ্ড তব। সেই দিন কে জানিত হায়, ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায়, সে কখন বল বীর্যলোভী কোথা হতে, ফিরে আসে একদিন অন্ধকার পথে, আপনার জননীর কোলের সন্তানে, আপন নির্মম অস্ত্রে অস্ত্র আসিহানে।

মা তো করিও না ভয়, কহিলাম পাণ্ডবের হইবে বিজয়। আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করিনু পাঠ, নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল। এই শান্ত স্তব্ধ ক্ষণে অনন্ত আকাশ হতে পশিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গীত, আশাহীন কর্মের উদ্যম। হেরিতেছি শান্তিময় শূন্য পরিণাম, যে পক্ষের পরাজয় সে পক্ষ তেজিতে মোরে করুণা আহ্বান। জয়ী হোক, রাজা হোক পাণ্ডব সন্তান, আমি রব নিষ্ফলের হতাশের দলে। জন্মরাত্রে ফেলে গেছ মোরে ধরাতলে, নামহীন গৃহহীন। আজিও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী, দীপ্তিহীন কীর্তিহীন পরাভব পরে। শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মোরে, জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদ্গতি হতে যেন ভ্রষ্ট নাহি হই।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন মনোজ মুরলী নাইয়ারের কণ্ঠে। আজ তাহলে এই গানটির সাথেই শেষ করছি আজকের অনুষ্ঠান। বিদায় দিন আপনাদের রেডিও বন্ধুর সাথীকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।